0: কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু নাই ধন মাগু নাই মো রাজপদ মাগু নাই প্রভু এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটি দেই থান্তু প্রভু মু যেতে দিন পর্যন্ত থিবি আপনক নিকটরে সেই সেবা করুথিবি সে মার্জনা কার্য করুথিবি যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা যে দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখকু সমর্পিত করিবার ভাবনা ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কিতি উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুচু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে আউ এপটে প্রজাবৎসল যো রহিছন্তি সমস্ত শ্রদ্ধালু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যাহা করি সারিছন্তি যো আশীর্বাদ তাঙ্কু মধ্য সেমানকু সমর্পণ করিবে কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরি যে সেবা করুছন্তি নর্তকী ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করিছন্তি আম নিকটরে পৌঁছিছন্তি পিলাটি দিনরু যে আকাশবাণীর গোটে শিশু কলাকার ভাবরে তাহাঙ্কর সেবা মধ্য প্রদান করিছন্তি তাঙ্কঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনা কু জানিবা তাঙ্ক নাম হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন সাহানি মহোদয় তাঙ্ক পাখুক আমি নেই যাচ্ছু সে প্রভুঙ্কর সেই ভাব অনুভূতি কু টিকে আমমানকু পৌঁছাইবা পাই।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোন আপন মানকু অনুভূতি কহিবি আজি গত দিন মানক আপন যে বর্ষা দেখুলে আমি ভাবুলু বর্ষা হব এ পিচি পিচি এই মেকআপ ছাড়ি যাব কেমিতে নাচিবু সাতে তুমি তো গিলাপ পিঁধিকি আসলে আমি কেমিতে নাচিবু আমি কেমিতে তোম সহিত রহবু তোমাকে এ যে মুহটা কু সজবাজ হয়েছে দেখাইবু কেমিতে আজ সুন্দর ভাবে মহাপ্রভু পাগটিয়ে করেদেলে কিন্তু বড় কথাটি যেত আজ দেখিলি দি ভাই ভৌণী পড়াই আসলে বড় বার মণিমা হরিদ্রা মণিমা সুভদ্রিকা চক্ররাজ সুদর্শন পড়াই আসলে এতে কালিয়া সাহান্ত আসলে আহা মু দেখু থাকে যে সেবে রহি যাও থাকে নাকচনা দ্বার পাখে রহি যাও থাকে আসু নথা বিকল হয়ে তাঁর নাচু থাকে প্রভু তুমি টিকি

আজি মোর মনে হুয়ে প্রভু দর্শনে ভেঙ্কি বাহানরে যাবি মর্ত্য ভুবনকু জহি বিরাজিত প্রভু জগন্নাথ নামে। ভোজন করিবি আজি বড়ুচি মো মন, মাতা লক্ষ্মী পরশিবে অমৃত ব্যঞ্জন। ভোগক্ষেত্র নীলাচল সে মর্ত্য বৈকুণ্ঠ, সদা জহি লাগিয়েছি প্রভুঙ্কর লীলা।

0: শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারীঙ্কু যোগাযোগ করন্তু।
1: ওপা চাকরি মিলি গলা।
2: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়ায় শপিং।
1: ওপা নুয়া মোবাইল জিন্স জ্যাকেট।
2: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
1: ইনস্ট্যান্ট লোন বিতা মিলুছি।
2: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
1: কিন্তু ওপা
2: দেখ, রোজগারর গোটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
1: ওপা পার্টি মোর, বাজেট তোর।
3: আরবিআই কহে
4: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
5: নমস্কার শ্রোতা বন্ধু, আপনকৰ আমৰ আম সমস্তংকৰ প্ৰিয় কাৰ্যক্ৰম
6: মো পছন্দকু আপোনমানকু স্বাগত কৰুছো।
5: মো নমিতা
6: আৰু মো জেসমিন।

তেমনি শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত শুণবা আমাকে এসএমএস করতু এবং মন পছন্দর গীত শুণতু তে সে আপনার ঠিকানাটি কে রাখুছি ঠিকানাটি হচ্ছে ক্যাপিটাল এসিটেসি স্পেস দিওন তাপরে গীতর নাম লিখন্তু তাপরে পুনি স্পেস দিওন্তু তাপরে গীতটি কেউ কথাচিত্রর আসিছি তার না লিখন্তু তাপরে নিজ না গাঁ এবং ঠিকানা লিখি আমাকে পঠান্তু 09495963210 নম্বরে নম্বরটি পুনি থরে কই রাখুছি 09495963210 নম্বরে তেবে আউ ডেরি করন্তু নিশ্রোতা বন্ধু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু আউ মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুনন্তু আউ হ শ্রোতা বন্ধু আপনার ঠিকনা শুণবা চাহুবা গীতর না এবং কথাচিত্রর না সঠিক ভাবে লিখি পঠান্তু তাহলে যাই তো আপনার শুনেপারে আপনার অনুরোধর সঠিক গীতটি তেবে আপনার এসএমএস অপেক্ষার রহিলু

কাঁচ কান্থর এ পাখি মু সে পাখি জীবন খুব সুন্দর গীতটি কথাচিত্র সুবর্ণ সীতার তেবে গাইছেন সুশ্রী সঙ্গীতা এই সুন্দর গীতটি শুণবাই অনুরোধ করেছেন বিলহাট মহম্মদপুর কটক প্রভাকর পাত্র তেবে প্রভাকর বাবু আপনার অনুরোধ গীতটি আপনার

পরবর্তী কথাচিত্র মুসকান। এই কথাচিত্রর গীতটি জানিমন চুপকে চুপকে শুনিবাকু চাইছন্তি ডিহসাহি কাদুয়পড়া জগৎসিংপুরু প্রমোদ কুমার সাহু। তেবে গীতটিকু গাইছন্তি অনুরাধা পড়ুয়াল।

0: Business of the House for Monday. The bill seeks to amend the Public Examinations Prevention of Unfair Means Act 2024. It will be introduced by Union Minister Dr. Jitendra Singh. And that is the end of this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ रु फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

তেমনি শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি যাই চলতু দেখ প্রথম এসএমএস টি কি পঠাই প্রথম এসএমএস টি পঠাই শীর্ষা কনিকা ছক কটক শুণবাকে চাইছেন আলবম হলদি বসন্তর গীত সোরিষ ফুলর হলদিয়া ক্ষেত ক্ষেত ধারি ধারি গাউলে গীত গীতটি গাইছেন নিবেদিতা এবং তেমনি শীর্ষা আপনার অনুরোধর গীতটি আপনার প্রচার করছু শুনে নিয়ন্তু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: কেমিতি সহিব ছাতি তমে যদি আউ কাহার বধুবেশ সাজিব, লিখিছন্তি অলেখচন্দ্র বিশ্বাল, কণ্ঠদান করিছন্তি সুভাষ দাস। তেবে শুনিবাকু চাহিছন্তি রেডিও লভর রতিকান্ত এবং তাঙ্ক ওয়াইফ পূজা, করুণিয়া সুর বালেশ্বরু। তেবে শ্রোতাবন্ধু, আপনার অনুরোধর গীতটি প্রচার করুছু আপনার পাইঁ।

শ্রোতা বন্ধু নমস্কার, স্মৃতির পাহাচর আউ গোটিয়ে অধ্যায়কু আপনমানঙ্কু স্বাগত। সতরে মানুষ জীবন অনেক অনুভূতিরে গড়া, সেই অনুভূতিগুড়িক সময় সহিত স্মৃতির পরিণত হুয়ে। কিছু স্মৃতি আমাকে হসায়, কিছু ভাববিহ্বল করে, আউ কিছু স্মৃতি জীবনরে আগুক বড়িবার প্রেরণা দিয়ে। সময় বদলি যায়, পরিস্থিতি বদলি যায়, কিন্তু

0: শ্রোতা বন্ধু, আমি প্রত্যেক দিনকু ভালো পাইবা, সম্মান এবং সকারাৎমক চিন্তাধারা সহিত বঞ্চিবা, কারণ আমি আজি যাহা সৃষ্টি করিছু সেই হেউছি আসন্তা দিনর স্মৃতি। তেবে আজির স্মৃতির পাহাচ কার্যক্রমকু এইটি রখুছু। সুরক্ষিত রুহন্তু এবং সুস্থ রুহন্তু। নমস্কার।
1: শুনিলে কার্যক্রম স্মৃতির পাহাচ, উপস্থাপনা জয়শ্রী প্রধান। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ସମବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
1: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। আপনার ও আমার ভাব বিনিময়ের নিবিড় মুহূর্ত সম্পর্কর আউ এক বর্ষা ভিজা সন্ধ্যাকে স্বাগত করুছু। মু আপনার উপস্থাপিকা শ্রী
1: আউ মু শুভশ্রী।
0: বন্ধু, আজকু কিছু বর্ষ তলে অর্থাৎ 1999 মসিহারে যেতবে

0: রানী গুণ্ডিচা
1: মহারাজ
0: কণ হয়েছি রানী সদা সর্বদা তোমার হস হস চন্দ্রমুখটি আজ বিরস দিশুছি যে কথা কণ
1: শুনিলি আম আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু সন্ধানে যাই চার মানে কুয়াড়ে বিফল হয়ে ফেরি আসছেন
0: হ্যাঁ রানী উত্তর দক্ষিণ এবং পশ্চিম দিগরে প্রভুঙ্কর কোনসি সন্ধান নপাই সেমানে ফেরি আসছন্তি
1: এও ভাগিন মনস্কামনা তেবে কোন পূর্ণ হবনি স্বামী মনরে কল্পনা করিছিলি মন্দির তোড়াইবি সেথিরে বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করিবি সারা জীবন তাঙ্কর সেবা পূজা করি তাঙ্কর শ্রীচরণে নিজকে সমর্পণ করে দেবি কিন্তু কিন্তু ইয়ে কোন হেলা প্রভু কোন মোর ডাক শুনিবে নি স্বামী
0: তুমি অধৈর্য হো নাহি রানী গুণ্ডিচা প্রভুঙ্কু ঠাব করিয়া পাইঁ মোর প্রচেষ্টা এবে মধ্য সম্পূর্ণ হই নাহি পূর্ব দিগর অনুসন্ধান এ পর্যন্ত বাকি অছি রানী
1: পূর্ব দিগর অনুসন্ধান
0: হ্যাঁ রানী জন তীর্থযাত্রী সন্ন্যাসী ঠার শুনেছি আমা আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণু পূর্বখণ্ডের অবস্থিত পবিত্র উৎকল ভূমিরে বিরাজিত হয়েছেন
1: সত্যি সন্ন্যাসী আউ কোন কহুতলে স্বামী
0: তাঙ্ক তথ্যরু এতিকে অবগত হেলি যে উৎকল ভূমির দক্ষিণ দিগরে মহোদধি তীর পার্শ্বরে পুরুষোত্তম ক্ষেত্র রয়েছে এবং তাহারি মধ্যে নীলকন্দর নামক ঘঞ্চ পাহাড়ের অরণ্য ভিতরে প্রভু পূজা পাউছন্তি নীলমাধব রূপরে
1: নীলমাধব রূপরে তুমি তাহলে আউ বিলম্ব কর নাই মহারাজ উৎকল রাজ্যকু দূত পঠাই প্রভু নীলমাধবঙ্কু আনিয়া পাই শীঘ্র ব্যবস্থা কর
0: তুমি কহিবা আগরু সে ব্যবস্থা মু করি সারিছি রানী আম কুল পুরোহিতঙ্ক সান ভাই বিদ্যাপতিঙ্কু সেই গুরু দায়িত্ব অর্পণ করিবা লাগি মু সংবাদ পঠাইছি আউ সে আসিবা ক্ষণে
2: অবন্তি নৃপতি মহারাজ ইন্দ্রদ্যুম্নঙ্কর জয় হউ
0: দেখুছ রানী পাঠিরু মোর কথা সরি নাহি বিদ্যাপতি আসি পৌঁছি গলেনি আস আস বিদ্যাপতি আস আসন গ্রহণ কর
2: অবন্তি নরশঙ্কর কেউ সেবা করি নিজকে মো ধন্য মণিবি তাহা এ সেবক প্রতি আদর্শ হউ মহারাজ
0: বিদ্যাপতি পবিত্র উৎকলর নীলকন্দরে ভগবান শ্রী বিষ্ণু নীলমাধব রূপে পূজা পাউছন্তি বলি সংবাদ মিলছে আউ এহার সত্য সত্য জানিবাকু তুমকু অবিলম্বে উৎকল যাত্রা করিয়া পড়িব
1: হো বিদ্যাপতি তুমি নীলমাধবঙ্কর সন্ধান নেই ন ফেরিয়া পর্যন্তে আম তুম ফেরিয়া পথকু অপলক নয়নে চাহি বসিথিব
2: জগত পিতা পরমেশ্বরঙ্কু ঠাব করিয়া পাই এ অকিঞ্চন সৌভাগ্য লাভ করিথিবারু মো জীবন আজি ধন্য হইছি মহারাণী
0: তুমি তাহলে যাও বিদ্যাপতি কালি প্রত্যুষরে শুভলগ্ন দেখি উৎকল অভিমুখে যাত্রা অনুকূল করিবা লাগি প্রস্তুত হব যাও
2: আদেশ তব শিরধার্য অবন্তী রাজা

0: তুমি রাজা পুনি বয়স্ক তেণু তুমি মোর নমস্য
1: বুঝিলি বাপু তু নথিলু বলি গোসাই এটি রহিবাকু মোটে রাজি হউনথিলি
2: তু তাঁকু আদর যত্ন করি বসিবাকু কহিনথিবু সেইথিপাই সে রহিবাকু রাজি হইনথিবে না
1: মু জানে পরে বাপু কথাটা কিছু না জানি তু আগে মোর উপরে দোষ দেবু পচাইলু তাঁকু পিন্ধা উপরে মৃগ ছেলে পারি দেই
2: তু তাঁক পাদ ধুই দেই আসনে বসা মু এই সাঙ্গে সাঙ্গে জঙ্গল রু কিছু পাচিলা ফল দেই আসুছি
1: হ্যাঁ বাপু

0: প্রতিষ্ঠা করিবার ব্যবস্থা কর।
1: তোমারি কথা হব রাণী, কালি প্রত্যুষরে পাত্র মন্ত্রী আ সৈন্য সামন্ত গহণরে তুমি মু আ বিদ্যাপতি নীলমাধব আনিয়া উৎকলর নীলকন্দর কু যাত্রা করিবা। মোর কণ এতে সৌভাগ্য হেব প্রভু, তোমার দর্শন লাভ করিবি প্রভু।

0: এই দেখো মহারাণা, দেউলর এই মহাবেদী উপরে দারু ব্রহ্ম বিরাজিত।
1: বেশ বেশ, এই স্থান উপযুক্ত। হ্যাঁ, মূর্তি গড়িবা পূর্বরু মোর গোটায় শর্ত অছি মড়িবা।
0: কি শর্ত শিল্পী?
1: মূর্তি গড়িবা পাই মু একুটিয়া এ গম্ভীরা ভিতরে পুরা 21 দিন রহিব। আপন দেউল দ্বার মুদ বসাই দেবে, ধার্য দিন পূর্ণ ন হবা যায় কেই মতে ডাকিবে নি।
0: 21 দিন কাল, কিন্তু তুমি খাইব কোন শিল্পী?
1: না মহারাজ, দিয় ঘোড়া শেষ ন হবা যাই মু অন্ন জল কিছু ছুইমিনি। হেলে দিয় ঘোড়া কাম সরিগলে শ্রদ্ধারে তেনি কি যাহা খাইয়াকু দেবে মু নিশ্চয় খাইবি। হও, মু মোর কর্তব্য করিয়াকু রহিলি মণিমা, এথরক দেউল দুয়ার মুদ করি দিয়ন্তু।
0: বেশ, যাহা তোমার ইচ্ছা শিল্পী।

আলেখ্য এবং উপস্থাপনা মালবিকা রায়। শেষ হল ভক্তিগীতর বিশেষ কার্যক্রম বন্দনা। আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করিছন্তি তীর্থানন্দ মিশ্র।

শ্রোতা বন্ধু গোটে কথা সকাল সকাল মনকু আনিবা আউ মনে মনে বিশ্লেষণ করিবা কহিবার কথা হউছি যদি আপন 40 50 বর্ষরু ঊর্ধ্ব বয়সর তাহলে টিকে মনে পকান্তু না আপনক পিলাদিন কথা বর্তমান যাহা সব দেখুছন্তি সে সব কোন সেতবেলে থিলা এতি সব দোকান বাজার গাড়ি মোটর ঘর দ্বার কোঠা বাড়ি থিলা কি রাস্তাঘাট গাঁ গাঁরে বিজুলি বতী ডাকঘর ডাক্তারখানা পশু চিকিৎসালয় বিদ্যালয় মহাবিদ্যালয় আহরি পুনি কলকারখানা সহরের গলিকন্দিরে জলখিয়া দোকান তেজরাতি দোকান বড় বড় মল সেতবেলে দেখুলে আপনার নিশ্চয় কহিবে না এবে কিন্তু এসব চারিআড়ে বহুত বড়ি যাইছি হ্যাঁ এর মুখ্য দুইটি দিগক যদি আমি খোঁজিবা তাহলে গোটিয়ে হব বিজ্ঞানের অগ্রগতি আউ গোটিয়ে আবশ্যকতার বৃদ্ধি তেবে এই আবশ্যকতা বড়িবার কারণ এবেকার জনসংখ্যা বৃদ্ধি বলে কহিলে ভুল হব না ভাল কথা জনসংখ্যা বড়িবার কারণর আবশ্যকতা বড়িলা তা সহিত অনেক জিনিসপত্র সুবিধারে উপলব্ধ হেলা ব্যবসায় বাণিজ্য কারবার বৃদ্ধি হেলা আর্থিক অগ্রগতি ঘটি চালিলা মধ্য তেবে অসুবিধা গুড়িকর কথা।

0: পলাঙ্গি তস্মর মুখি রক্তোৎফুল দলেক্ষণ ওং হ্লিং আগছ পদ্মিনী স্বাহা ওং হ্লিং আগছ পদ্মিনী স্বাহা ওং হ্লিং আগছ পদ্মিনী স্বাহা কে ও বক্সি বেণু ভ্রমরবর তুমে হঠাৎ পুনি হস্তরে উন্মুক্ত তরবারি ভৈরবী চক্রে তরবারি ধারণর প্রয়োজন নাহি বক্সি চিত সংযমর তরবারিরে মায়ার বন্ধনকু ছিন্ন করি প্রবৃত্তিকু জয় করিবাকু হইথে
1: মু সে মায়ার বন্ধন ছিন্ন করি প্রবৃত্তিকু জয় করিবাকু চায় নাই গোপীনাথ দেব তোমার মস্তক ছিন্ন করি মুখর্দ্বার সিংহাসন জয় করিবাকু চায়
0: বেণু ভ্রমরবর বেণু রাউত বক্সি ভ্রমরবর রায় হইছু যাহার করুণারু তাকু তু উন্মুক্ত খড়গ আউ রক্তচক্ষু দেখাউছু মু চাইলে নিমিষক মধ্যে তো হাত তরবারি কাঢি নেই বক্সিরু পুণ সেই দেউল যোগ্য করে পারে চাইলে তোর মস্তক বি ছিন্ন করে দেই পারে কি অছরে প্রহরী
1: আ তোমার নিষ্ফল চিৎকার শুণবাক কেই এঠার নাহান্তি গোপীনাথ দেব বাহারে যে মানে অছন্তি সেমানে সমস্তে মোর অনুচর
0: কোন কহিলু
1: না না না না না মু তোমাকে তরবারি ধরিবার সে সুযোগ দেবি নাই গোপীনাথ দেব মোর এই তরবারি দে এবে নিষ্কণ্টক খোর্ধার সিংহাসন বেণু ভ্রমরবর হাত মুঠারে মু আজি ঠারু বীর শ্রী গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাটক কলবর্গেশ্বর অতুল বল পরাক্রমী শ্রী শ্রী শ্রী বেণু

0: আমাদ তাকি খান নাসির জং খান বাহাদুর আসান জং
1: তশরিফ রাখিয়ে তশরিফ রাখিয়ে খোর্থার রাজা রামচন্দ্র দেব এড়ে সহজরে আমার কয়েদি হইযিব আমি কোন ভাবিছিল
2: আল্লাহ কা মর্জি জাহপনা অভি খোর্দা মুল্লক কো খাস করিবা কো হব
1: নাই নাই নাই নাই না আমি কিন্তু অলগা ভাবিছি খোর্থারে মুসলমান র হুকুমতি চলিব
3: জরুর জরুর
1: আমারা বহিন সাহচা দিরিজিয়া খোর্থার রাজা রামচন্দ্র কো ভড়ি যাইছি ঠিক করিছি রিজিয়া বহেন রামচন্দ্র ওরফ হাফিজ খাদর কো সে নিকা হব।

0: সমস্ত কি খান আসির জঙ্গ বাহাদুর আসঞ্জ।
1: এ অসময়রে নায়েব নাজিম তকি খাঁ রিছিয়ার মঞ্জিলকু আসছন্তি। গত কেতেদিন ধরি খোর্ধা রাজা রামচন্দ্র দেবঙ্ক প্রতি তাঙ্কর ক্রোধ আর তাঙ্কু বন্দি করি খোর্ধাকু খাস করিবা বিষয়ে যাহা সব শুনা যাচ্ছি তা তেবে কোন সত্য? পধারি এ জাহাঁপনা, রিজিয়ার বড় ভাগ্য যে তাকু আপন স্মরণ করিছন্তি। ঠিয়া হয়ে রহিলে কাহিঁকি? বসন্ত,
2: ঈদ পরব আখের হওয়াকু বসিল। সবু জমিদার ও সামন্ত রাজা মানে আসিলে, অথচ হাফিজ ভাই আসিলে নাই। এপরিকি চিকা করল পেশকে 3 লক্ষ টঙ্কা সোলরি ঘাটি রাহাজানিরে বাট মারণা হয়ে গেল। হাফিজ ভাইকে আগুর হুশিয়ার করে দিয়া যাইছিল, সে দিগরে সে নিখা দেলে না। খোর্ধা মূলক ভিতরে পীর মুহাজিদ কাজী খাঁ ও অন্য মুসলমান মানে হাণ খাইলে, সেই পথকু হাফিজ ভাইয়া নজর কলে না। মোর রিজিয়া বহে একা একা রয়েছে, তাকু বি টিকে দেখা করিবা কো আসো নাই। বাস বয়েন, বাস কান না বয়েন, চলুছে। এতে বড় ঈদ পরপরি হাফিজ ভাইয়া ন আসিবার তো মনরে কেতে দুঃখ হেউছে।
1: ছোড়ি ভাইজান, মোর নসিব তো সেয়া। আপন দিন দুনিয়ার মালিক ওড়িশা সুজার নায়েব নাজিম খোর্ধা রাজা আপনক খিদমতরে হাজির হেলে নাই, ই কম কথা নহে। আপন ফৌজ পঠাই তাঙ্কু ধরি আনু নাহান্তি?
2: নাই নাই সাজাদি, তু সেমতি কহ নাই। হাফিজ ভাইয়া আমার বিরাদর, ঈদ ভলি পরবরে তাকো ফৌজ পঠাই ধরি আনিবা কথা কোন ঠিক হব? বরং তু চিঠি লেখ, ঈদ পরব আখর হেবাকু বসিলা, চিঠি পাইবা সঙ্গে সঙ্গে সে যেপরি কটক চালিয়েছেন।
1: যো কুম্ভাইজান,